0: লৈ হেলা রঙে একদিনের ভিতরতে আকুয়ালে নোপা বেপারী বা বরমুদৈ সদাগর হবলে যি আশা করে পর্বতত কাছকণী বিচারি ফুরুতেই জীবনের পড়ালি পড়ে। বেহা বেপারর সাধনা কঠোর সাধনা, ইংরাজ এই কঠোর সাধনা করিহে আজি অদ্বিতীয় বেপার আর তার ফলত সহাগরা বসুন্ধরার অধীশ্বর হয়েছে। গুড়ি পড়া কঠোর সাধনা করে যি মনুষ্যত্ব লাভ করে সিহে প্রকৃত ব্যবসায়ী হব পারে। কেনে রূপে সাধনা করে মনুষ্যত্বলোভী ব্যবসায়ত সিদ্ধকাম হব পারি সেই প্রসঙ্গত ডেকা সকলক উপদেশ দি লক্ষ্মীনাথ বেজবরুয়ায় কৈছিল, ধর্ম বুদ্ধি আর বিবেকর দ্বারাই পরিচালিত হয়ে যি তোমার কর্তব্য বলে জানিবা তাক করিবলৈ কেতিয়াও পিছ ভরি নহবা। সংসারত কর্তব্য পরাঙ্মুখ মানুহতকৈ কাপুরুষ আর নাই, কর্তব্য বিমুখ লোকর পৰা উন্নতি এশ যোজন দূরত থাকে। এহা সুধিয়া হৈ ফলাফল নিবিচারি কর্তব্য করে যাবা, দেখিবা তোমার মঙ্গল তোমার মুঠির ভিতরত। এই কেশার কথার জোর হাতত লৈ সংসারর এন্ধার বাতত আগুয়াবা। কেতিয়াও ডালপাত জোড়া দিয়া বড়াই কোনো কথা নকবা, কথা বড়াই কওঁতে কওঁতে অভ্যাসর বশত লাহে লাহে কওঁতাজন মিছাত পিছলি পড়েগৈ। মিছলিয়া মানুহর মিছা কথার আরম্ভণ কথা বড়াই কোৱাত। বেহা বেপার কৰোতা সকলে এই কথা ঘাইকৈ মনত রাখিব লাগে। কিন্তু বৰ বেজাৰৰ কথা যে আমাৰ দেশৰ সৰহভাগ মানুহৰ গা এই দোষেৰে ঘূনিয়া, একোটা অতি সামান্য কথাৰ বিৱৰণ দিওঁতেই তেওঁলোকে তাক বঢ়াই এনেকৈ কয় যে তাৰ পৰা প্ৰকৃত কথা চালনিৰে চালি আৰু কুলাৰে জাৰি নুলিয়ালে পোৱা টান। একোজন এই অভ্যাসত ইমান দূৰ আগুৱাই যে তেওঁৰ সঁচা মিছা সকলো কথাৰ গাত বিশ্বাসৰ অযোগ্য চাপ পৰে। বাপেক মাকে নিজৰ সন্তানক ল'ৰা কালৰে পৰা সকলো কথা ঠিককৈ কবলৈ শিকনি দিয়া উচিত, কাৰণ ডাঙৰ হলে এই অভ্যাসৰ শিপা উভাল নোখোৱাত পৰে। অলপ দুখ পালে বৰ দুখ পালোঁ, অলপ ৰোধ হলে পিঠি ফটা ৰোধ হৈছে, একেষাৰ গালি পাৰিলে ভয়ানক গালি পাৰিছে, অলপ বেয়াক নথৈ বেয়া, অলপ জাৰকে হাড় কনকনাই যোৱা জাৰ ইত্যাদি কথা কোৱা অভ্যাস প্ৰায় মানুহৰ দেখা যায়। এই কু অভ্যাস তেনেই এৰি দিয়া উচিত, কাৰণ ইয়াৰ শেষ ফল বিষম। বহুত বেপাৰী দোকানী পোহাৰীয়ে নিজৰ বস্তু বেচিবৰ নিমিত্তে তাৰ গুণ উফুন্দাই ফিকাই কয়, কিন্তু এবাৰ বা দুবাৰ সেই বস্তু ফিকনিত বিক্ৰী হলেও কিনো তাই ভৱিষ্যতলৈ তেওঁলোকৰ বস্তুৰ প্ৰকৃত গতি গোত্ৰ বুজি আকৌ সেই দোকানৰ দুৱাৰদলি দেৱলৈ কেৰ জয় কৰে। আৰু দেৱ লাগিলেও সেই বেপাৰীৰ কথা আশাৰ ডালপাত কাটি দলিয়াই পেলাই আচল ফেৰা লবলৈ হাতত কেচি লৈ আহে, আৰু কথাত ৰহণ শুনা বেপাৰীজনৰ কথা খৰামোৰা হৈ মিছাৰ শাৰীলৈ নামে। এই শাৰীৰ লক্ষ লক্ষ বেপাৰীৰ বেপাৰ দহ বছৰৰ আগেয়ে যি মেমেৰা আছিল আজিও দেখিবা সেই মেমেৰাই আছে, যদি ইমান দিনেও সি জয় পাতে ক্ষয় হোৱা নাই। যেনে দেখা যেনে শুনা ঠিক তেনে টিকবা, কথা ভালকৈ নেজা
1: আজির মুকুটামালার কথাখিনি সাহিত্যরথি লক্ষ্মীনাথ বেজবরুয়ার রচনার পর লওয়া হল। এ আকাশবাণী গুয়াহাটির মহাবাহু এটি আগ্রহ সমূহীয়া গীতর পাঠদান অনুষ্ঠান।

0: পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গে এতদিন এর সঙ্গে রাজ্য সরকার বা সরকারি উদ্যোগ যুক্ত ছিল না, কারণ আমাদের অজানা। আমি সে কথা বলতেও চাই না এই সুপ্রভাতে, কিন্তু আমরা মনে করি পশ্চিমবাংলার জনতা জনার্দন তারা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলশ্রুতিতে এবারে বন্দে যোগ যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। ইতিমধ্যে প্রায় 2,57,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে। আমার বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে, দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলবো, 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন, যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম, এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বাড়াবো না, ইতিহাস আমরা জানি। আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাবো বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাব মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিমবাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026 আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী, ধন্যবাদ প্রধানমন্ত্রী, শত কোটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি।
1: That was the Honorable Chief Minister of West Bengal, Shri Shubhendu Adhikari, addressing the gathering on the occasion of the International Day of Yoga. And every yoga enthusiast, and we can see that the Honorable Minister for Municipal Affairs, Srimati Agnimitra Paul of the Government of West Bengal, is also among the lakhs of yoga enthusiasts who have assembled at the iconic Red Road. And the Honorable Chief Minister of West Bengal mentioned that more than 2,57,000 registrations have taken place for today's main ceremony here at the Red Road, and more than 1 crore yoga enthusiasts will join, especially in the state of West Bengal, from Darjeeling to Digha and from Kuchbihar to Kagdweep. And now we can see that the Honorable Prime Minister Shri Narendra Modi is walking towards the dais where he will be performing the asanas and leading the nation today in performing yoga. And as we know that yoga for healthy aging is the theme of
2: Rajpal Shri R. N. Ravi ji, Urjavan Mukhyamantri Shubhendu Adhikari ji, केंद्र में मेरे सहयोगी प्रताप राव जाधव जी, अन्य सभी महानुभाव, यहां कोलकाता में जुटे सभी प्रतिभागी, देश विदेश में योग से जुड़ रहे

0: পুলক বেনার্জীর কণ্ঠৰ গীতটি শুনিলে। দ্বিজেন্দ্ৰ মোহন শর্মার রচিত গীতটিৰ প্রযোজনা আছিল খগেন মহন্তৰ।
1: সুস্থ হৈ থাকক, সজাগ হৈ থাকক। এপোলো এক্সেল কেয়ার হস্পিটালৰ বিশেষজ্ঞ চিকিৎসকৰ তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ পেকেজ, শিশুৰ পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলোৰে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
2: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
3: এপোলো এক্সেল কেয়ার হস্পিটাল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।
0: আজিৰ গীতিমালিকা অনুষ্ঠানৰ শেষত শুনাবলৈ লৈছো মনীষা হাজৰিকাৰ কণ্ঠৰ এটি গীত, গীতিকাৰ অশ্বিনী বৰা, প্ৰযোজনা মুকুল বৰুৱাৰ।

বধি কং হমুমাইক মারিও কলিয়া চিরকাললৈ কিরীতি রাখিলা অহুর হতুরুর লগ।

0: ঘর নিমাদ রাতি, নীলা আকাশরে কুদি তরা, হঠাতে হহি খাবতে ধরা, খিতমি এন্ধারর নিমাদ রাতি, এটি এটি ক্ষণ যেন মুকুতারে ধন, এনে হেরুয়ালে নাহে উভতি, কহুয়া বর্ণুর অশান্ত মন, আল ফুল হাতেরে লুয়া খাবতি, পুয়তি নিশার সপোন দেখি, দেখিও নেদেখিলো সেই সন্ধি, পুয়তি নিশার সপোন দেখি, দেখিও নেদেখিলো সেই সন্ধি, অনন্ত সময়ের সাগর ধ্বনি, অনন্ত সময়ের সাগর ধ্বনি, চঞ্চল কোলা হলে ভাঙে ঘুমতি, ও বলিয়া মন মোর কি অচাতন, গালি সুরুজে হানি দিব হুয়াতি, কহুয়া বন মোর অশান্ত মন, আল ফুল হাতেরে হেলুয়া সাবতি, এটি এটি ক্ষণ যেন মুকুতারে ধন, এনে হেরুয়ালে নাহে উভতি, আ
1: হৈ গ'ল বাৰু। আমি এতিয়া কৌস্তবৰ কানি খুব ডাঙৰকৈ হাত চাপৰি বজাই দিম। অকণমানি ভণ্টি, কি নাম তোমাৰ?
2: মোৰ নাম উৎকৰ্ষা।
1: উৎকৰ্ষা, ক'ৰ পৰা আহিছা?
2: ৰাংমঞ্জৰি পৰা।
1: আজি আমাক মেলাত কি শুনাবা?
2: গান্ধী পুতলা।
1: গীত গাবা, গোৱা।
2: এক দুই তিনি গান্ধী পুতলা পাইছানে চিনি, হে গান্ধী পুতলা পাইছানে চিনি, হে চকু ঢাকি হে কাণ ঢাকি, হে মুখৰ হাদি কি কয় কি কয় শুনা কবাণী, কি কয় কি কয় শুনা কবাণী, হে গান্ধী পুতলা পাইছানে চিনি, হে গান্ধী পুতলা পাইছানে চিনি, বিয়ানো নুশুনিবা বিয়ানো নাচাবা, বিয়ান কথা নক'বা, কি কয় শুনা কবাণী, কি কয় শুনা কবাণী, হে গান্ধী পুতলা পাইছানে চিনি, হে গান্ধী পুতলা পাইছানে চিনি।
1: হৈ গ'ল। উৎকৰ্ষা মেল শুনানে?
2: শুনো।
1: শুনা, এতিয়া আমি উৎকৰ্ষাৰ কাৰণে কি কম ডাঙৰকৈ হাত চাপৰি বজাই দিম। অকণিহঁত, সাধু শুনিবৰ সময় হ'ল। আহা, মই তোমালোকক এটি সাধু কওঁ। আজি মই ক'বলৈ ওলোৱা সাধুটিৰ নাম হৈছে জোঁৱাইৰ সাধু। এদিন এটা মানুহে তাৰ জোঁৱায়েকক বিহু খাবলৈ মাতিছিল। জোঁৱায়েকে শহুৰেকৰ নিমন্ত্ৰণ ৰাখিবলৈ আবেলি বেলিকা ঘৰলৈ যাবলৈ ওলাল। শহুৰেকে অকলে যাবলৈ কৈছিল, সেইকাৰণে সি কোনো মানুহ লগত লৈ যোৱা নাছিল। কিন্তু সি অলপ বাট গৈ দেখিলে তাৰ লগত তাৰ চাটো আহিছে। সি ভাবিলে, শহুৰে মোক কোনো মানুহ লগত নিনিবলৈ কৈছে, যদি মই এতিয়া চাটো মোৰ লগত লৈ যাওঁ তেন্তে শহুৰদেউতাই মোক নিশ্চয় খং কৰিব। ইয়াকে ভাবি সি চাটোক ক'লে, হেৰৌ, তোক কি লাগে, কিয় আহিছ, গুচি যা। কিন্তু চাটোৱে নমতা দেখি সি আকৌ সুধিলে, তই নেমাত কিয়, চেলেংখন লাগে নেকি? এইবুলি যেতিয়া সি মূৰ লৰালে তেতিয়া অলপ চাটোৱেও মূৰ লৰালে। চাটোৱে মূৰ লৰোৱা দেখি সি ভাবিলে, ইয়াক চেলেংখন লাগে। ইয়াকে ভাবি সি চেলেংখন তাতে পেলাই গুচি গ'ল। গৈ সি আকৌ চাটো দেখিলে। সি এইবাৰ চোলাটো চাটোক দিলে। এইদৰে তাৰ চুৰিয়া গামোচা সকলোকে দি অন্ত কৰিলে। লাহে লাহে গধূলি হৈ আহিল, চাহ নেদেখা হ'ল। তেতিয়া ভাবিলে চাটো গ'লগৈ। সি কুকুৰিকণা আছিল, সেইকাৰণে অলপ গৈয়ে বাট নেদেখা হ'ল। এনেতে সি তাৰ শহুৰেকৰ বুঢ়া গৰু এটা দেখিলে। সি বুঢ়া গৰুটোৰ নেগুৰত ধৰি তাৰ পিছে পিছে যাব ধৰিলে। অলপ সময়ৰ পাছত সি ঘৰ পালেগৈ, কাৰণ জীৱ জন্তুবোৰে নিজৰ ঘৰটো খুব ভালদৰে চিনি পায়। আৰু জোঁৱায়েও সেইকাৰণে গৰুটো নেজত ধৰি শহুৰৰ ঘৰ পালেগৈ। কিন্তু তাৰ গাত চুৰিয়া নথকাৰ কাৰণে শহুৰেকৰ আগত ওলাবলৈ লাজ কৰি কলগছ এজোপাৰ তলতে চোৱা পাতনিত বহি থাকিল। শহুৰেকে জোঁৱায়েক আহিব বুলি বহুত ৰাতিলৈকে ৰৈ আছিল। পিছত নহা দেখি খাই বৈ শুই থাকিল।

0: খুব সুন্দর হয়েছে। আমি এটা অকমানি অরিয়ার কারণে কি করি ডাঙরকে হাত চাপড়ি বজাই দিম। অকমানি ভন্টি কি নাম তোমার?
1: মোর নাম লাকিমা শর্মা।
0: লাকিমা কোর পাইছা?
1: পিয়লি ফুকন নগর।
0: আজি

0: মালিকে নিজেই ডাক্তরণী এজনী আনি দিছিল। সেইজনীয়ে মোক একেবারে চাফা করে পেলালে। সেইটো লড়া আছিল, জিয়াই থকা হলে কি জানি এতিয়া মেট্রিক পরীক্ষা দিলেহেতেন।
1: খুব ভাল লাগিল আসলে আপনার সুত্র কথা পাতি, আপনার বহু কথা পাতি বলে আমার থাকি গল। তিনটা খণ্ডত আমি সকলখিনি সামরি লোবলে প্রয়াস করল, কিন্তু বহু কথা থাকি গল। আমি হয়তো অনাগত সময়ত আকৌ আপনার সুত্রে কথা পাতিম, আপনার আকৌ বার মাতিবলে আমি প্রয়াস করিম। তিনটা খণ্ড যিখিনি পাতিল বহুখিনি কথাই গম পালো। আবর্তনের উপরি আপনি কেবাখনো সিনেমাত অভিনয় করলে, নাম কেটা যদি কই দিয়ে।
2: মই সিনেমা বহুত করা নাই, কিন্তু তার ভিতর তোমার আবর্তন, সেনাই মূর ধুলিয়া, তারপিছত জুন্দা ইমান গুন্ডা, ককা দেউতার ঘর জয়াই একটা সরু চরিত্র করেছিল, তারপর সূর্য বলে এখন করেছিল পুলক গগৈর পরিচালনাত, সেইখানে মুক্তি নাপালে, আর এতিয়া এখন মানে সেইখানে মুক্তি পোৱা নাই, মুক্তি দিব কিন্তু তেওঁলোকে যোদ্ধা বলে ছবি। আর
1: ধারাবাহিকটো
2: এতিয়া মোৰ নামবোৰ মোৰ মনত নাই, তাৰমানে ইমানেই করছো। আর বেশি মই আটাইতকৈ বেশি করছো কিন্তু সেই যিখিনি সময় ভিসিডির যুগ, আর ভিসিডি জানমণিয়ে মানে টার্নিং পয়েন্ট বলে কব পারি, আর জানমণিতেই মই প্রথম বড় ধুনিয়া একটা চরিত্র করেছিল আহিনী বলে। আর সেই চরিত্রটোরেও বহুতে মোক এতিয়াও মানে মাতে আর জানমণির আন্টি বলে।
1: খুব ভাল লাগিল বাইদেউ, এনেদরে আপনি হাঁহি মাতি থাকক, আপনার জীবনটা সুন্দর হয়ে থাকক, সেয়া আশা করল। অনাগত সময় আকৌ আপনাক লগ পাম। আমার এই কথোপকথন তিনটা খণ্ডত আমি যে কথা পাতিলো ইয়াতে আমি সামরণি পেলাম, আপনি ভালে থাকক।
2: ধন্যবাদ। আর ময়ও এই সেগতে আকাশবাণীর সমূহ কর্মকর্তাকে মোৰ আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জ্ঞাপন করছো।
1: ধন্যবাদ।
3: সাধক সুন্দরর অনুষ্ঠানটি ইমানতে অন্ত পড়িল। আজির অনুষ্ঠানত বিশিষ্ট অভিনেত্রী জুৰি শর্মার সহ হওয়া সাক্ষাৎকারের তৃতীয় তথা শেষ খণ্ডটি শুনিলে। সাক্ষাৎ গ্রহণ আর প্রযোজনা আছিল ইন্দ্রজিৎ দাসৰ।

আজি আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সুরাত এইবার আগবাইছো এটি কথিকা কিশোর কিশোরীর শারীরিক আর মানসিক স্বাস্থ্যর বাবে যোগাভ্যাস কথিকাটি তোমালোকলৈ লিখি পঠিয়াইছে মামনি রয়চৌধুরীয়ে। আহাসুন শুনো

আজির নাট্যানুষ্ঠানের নিবেদন চিলনি সুর রচনা শুভেশ্বর দাসর পরিচালনা মনজিৎ রাজখোৱা প্রযোজনা ঋতুপর্ণ দাসর নাটখন পরিবেশন করেছে ইনলি ফাউন্ডেশনের শিল্পী সকলে।

0: মহারাজ, মহারাজ অতি হীন, অতি নিস এই স্তাবকর দল, কেবল স্বার্থর ভাবে কড়ি টুখামুদি হতে লব খুঁজে অর্থ আর ক্ষমতার ভাব।
1: মন্ত্রীবর, এনে নীতি বসনের নাই প্রয়োজন।
2: মহারাজ, হমরর হোক আয়োজন, এই মন্ত্রী জাতিদ্রোহী, দেখদ্রোহী, ভীতু, কাপুরুষ।
0: বন্ধ করা, বন্ধ করা এই ফেউরার অহাচ্য শিয়র। মহারাজর ছত্র ছায়াত রই নিরাপদ ভাবে, ভতুয়া কুকুরের দরে ভুকিবার নাই প্রয়োজন।
2: মহারাজ
0: নাই প্রয়োজন,
2: মহারাজ
0: নাই প্রয়োজন।
2: দেশ মো উতলি উঠিছে,
1: মই করিছো আদেশ, আজি হন্তে মন্ত্রীবর আপনার নাই প্রয়োজন। দিলু অবসর, শাস্ত্রর বচন বহুত শুনিলো হে বৃদ্ধ, যাব পারে এতিয়াই।
0: যাও, কিন্তু মহারাজ জানি লব, তুখামুদকারী দলে সম্মান করে মাথুন ক্ষমতাক, নুহে ব্যক্তিত্বক। এই কথা রাখিব মনত, এই কথা রাখিব মনত।
1: বন্দি করে থই দে বৃদ্ধক, রাজাক দিয়ে উপদেশ। প্রহরী, লই যা, লই যা বাতনে বৃদ্ধক। পারিষদ সকল, দৈত্য সকলক মেলি দিয়ক দেবতা রাজ্য, লুণ্ঠন কর, ধর্ষণ কর, সকল ঐশ্বরিক করক হরণ।

0: হে দেবতা সকল, মহাদেব বহি আছে গভীর ধ্যানত, সাধ্য নাই কারো ভাঙিব তপস্যা, সতীর বিরহে আছে হৈ জর্জরিত, হৃদয় হৈছে ক্ষোভিত, ব্রহ্মা বিষ্ণু আদি দেবতারও সাধ্য নাই মহাদেবর ধ্যান ভঙ্গ করে সংসার ধর্মর প্রতি করিব আসক্ত, হেহে হেহে শিবর বিহনে দেবকুল হয় অনিশ্চিত।
1: তারা কাকুর নিধন বিনে দেবতার নুগুচে বিলাই, দেখিছো এতিয়া স্বর্গরাজ্যর কোনো আশা নাই, পিতামহ ব্রহ্মাই দিছিল বর হব যে অমর সেই তারকাসুর।
2: কি আছে উপায় মহেন্দ্র? শিবর ঔরসজাত সন্তানর বিনে তারকা নিধন কার্য করিব বা কোনে?
1: থাকে যদি এইদরে তপস্যা মগন, হুলপানির পুত্র ধন নহয় জনম, তেনে হলে তারকা নিধন কি নহব সম্ভব?
3: নারায়ণ নারায়ণ।
0: আহক দেবর্ষী, করখী আসন গ্রহণ, কিবা বার্তা আনি আছে এইখনে? কি ক্ষণে দেবতা সকলে গুণি আছে জীবন মরণ?
3: গিরিরাজ হিমালয় আর মেনকার কন্যা মহাসতী পার্বতীয় লভিছে জনম। আসলতে পার্বতীয় মহাসতীর মহারূপান্তর, এই নারদরে মানি উপদেশ পার্বতীও বহিব ধ্যানত স্থান কৈলাসত। হুলপানীক জনাব প্রণাম, বিচারিব আশিস নির্মালী, প্রত্যুষতে গিরিকন্যা পার্বতী সতীয়ে ধ্যানরত শিবর সন্মুখে শিব উপাসনা করি পার্বতীয়ে আকাশ বতাহ মাথো করিব মুখর। ধ্যানরত দিগম্বরের পখালি চরণ ভক্তির অঞ্জলি ঢালি করিব মিনতি, তেও সম যোগ্যজন হব পারে যেন পার্বতীর পতি, কিন্তু নীলকণ্ঠ ভৈরব অচল অটল।
1: তেনেহলে তেনেহলে কি নকরিব দিগম্বরে পুনর সংসার?
0: সেইভাবেই হয়েছ নিরুপায়, দেবর্ষীয়ে দিব পারে নতুন উপায়।
3: তাকেই ভাবিছো মনে মনে, হয় যদি ধ্যান ভঙ্গ, মেলে যদি ত্রিনয়ন, দেখে যদি পার্বতীক শরণর তলে, হয়তোবা কুমলিব জটাধারীর মন, পার্বতীতে দেখিব সতীক, হয়তোবা জাগিব আকাঙ্ক্ষা প্রাণত পার্বতীকে প্রিয়ারূপে পাবলৈ বুলি। সতীর অপরূপা মুখ দেখি পার্বতীত প্রিয়া বুলি চেনেহর উঠিব জোয়ার।
0: তেনেহলে তেনেহলে আনু মাতি মদনকে, আনু মাতি, কামনার হর মারি পারে যদি জগাব শিবক, চকু মেলি দেখা পাব পার্বতী সতীক।
1: সেই হোক, যাও এবে আনু মাতি কামনার দেবতা কুঁয়র মদনক।

0: দেব অবিহনে আনে আর এই কাম নোহারে করিব।
1: নারায়ণ নারায়ণ।
0: কিন্তু দেবর্ষি, আপনি তো ভ্রমি ফুরে বিশ্ব ব্রহ্মাণ্ড, কখন তেনে গিরিরাজে দিব জানো নিজ তনয়াক নিশলা ভঙ্গ এই ভিখারী হিবক?
1: সতীরেই নবরূপ পার্বতীর, সেইবাবে হৃদয়ত তেওঁর শিবই আরাধ্য দেব গতি অগতির। তেওঁই মাথন অদ্বিতীয় দেবতা প্রাণর, তেওঁই মাথন সর্বশক্তি হৃদয় মনর। জননে মরণে শিবকে লভিবলৈ পার্বতীও হয়ে আছে ব্যাকুল। গিরিরাজে নিদিয়ে থাকিব অপুরাণ করি কন্যার আকাঙ্ক্ষা, হাঁহিমুখে দিবদান আপন কন্যাক পিনাক পানিলৈ।
0: হে দেবর্ষী, আন্ধারর শেষত দেখো সূর্যর পোহর, হাঁহি মুখে কয় যেন আহিছে প্রভাত সৌয়া, মার যাব তারকার ভয়াত্ত উল্লাস, মার যাব দেবতার মনর সন্ত্রাস।
1: দেবরাজ, গধূলি বেলিকা হাতে লই পূজা পাত্র, গিরিকন্যা পার্বতীর হব আগমন, এই স্থানে কাকো যেন নেদেখে তেতিয়া।
0: নিশ্চিন্তে যাওক দেবর্ষী, আমি তো আতরি যাম, নির্জন হব এই ঠায়, রব মাথন সেই কৈলা শিখরত তপস্যারত মহাদেব, আরো না থাকিব কেউ।
1: নারায়ণ নারায়ণ, আমি তেনে মাগি সুবিদায়। নারায়ণ নারায়ণ।
2: যেন শেষ হল দুঃস্বপ্নর রাতি,
0: এতিয়াও আছে বহু বাকি, শিবর তপস্যা ভঙ্গ কি যে এক কঠিন সমস্যা।
3: আহি আছে মদন আর রতি প্রণয় দম্পতি।
0: আহা আহা হেরা মদন দম্পতি, আসুর ওই আগ্রহের অতি।
4: কিবা কারণত এই কাম দেবক বিচারিলে দেবরাজে?
0: দিব খোঁজো দায়িত্ব গধুর, রাখিব লাগিব মান দেবতার বিনাশী অসুর।
4: কৌখে দেবরাজ, কাম দেবে করিব লাগিব কি কাজ?
0: ক্ষন্তের পিছতে হব সূর্যাস্ত, সন্ধিয়ার হব আগমন, তার আগে গিরিকন্যা অনিন্দ সুন্দরী মহা সতী পার্বতী আহিব সৌ দিশে ধ্যানরত মহেশ্বরক পূজা দিবলৈ। সেই সময়ে হে মদন কাম বান করিবা নিক্ষেপ মহাদেবলৈ, সৌ সুদূরর পরা লুকায় লুকায় ধ্যানরত শিবর দেহা উঠিব উল্লাসী, শিহরণ জাগিব হিরায় হিরায়।
5: নহয় নহয় হে দেবর্ষী, মহাদেবক কাম বান ভয়ঙ্কর হব পরিণাম, দেবরাজ এনে একা নকরিব, স্বামী মোর সরল অতিকে নোয়ারে বুঝিব তেও ভয়ঙ্কর হব বলে শেষ পরিণতি, নোয়ারে বুঝিব তেও শিবর ক্রোধাননে কিদরে করিব পারে আমার এই ক্ষতি।
0: সমগ্র দেবকুলর আজি স্থিতি অনিশ্চিত, সেই কথা জানিবা নিশ্চিত, দেবকুল রক্ষার ভাবে কাম দেবর কাম হর বর প্রয়োজন, পার্বতীও বিচারিছে মহাদেবর মধু আলিঙ্গন।
5: মহাদেবর কুপানল যদি কেনেবাকে পড়ে আহি স্বামীর দেহত, পারিবনে বাধা দিব? আছে এনে সাধ্য কার এই চিলুকত?
0: রতি, ভগ্নী সম তুমি, ভাতৃ সম কামদেব মোর, বিপদর ময়ু সহচর, সহচর সকল দেবতা এই মদনর।
4: ভয় নাই প্রিয়ে, কাম হর করিম নিক্ষেপ দৃষ্টির অলক্ষিতে, তুমি মাথ রবা সুদূরত ময়রম বৃক্ষর ডালত কিংবা মেঘর আরত।
6: হে কামদেব, মহেন্দ্রই করিছে আদেশ, দেবকুল রক্ষার ভাবে কামদেবে আর যেন একোকে না ভাবে।
0: আহা আহা হে মদন লোয়া ধনুখর, সূর্য যাব অস্তাচলে জাগ্রত কামনার আহিছে প্রহর।

0: ওরা মারা হওয়ার কাম হল অস্থির হও দিগম্বর দেহর পুরনি যাব নোয়ারী হইব মহাদেবে চকু মিলি চাব পার্বতী সন্মুখত দেখি দেখি সতীরেই পরিচিত রূপ প্রিয়া বলে সাবতী ধরিব মারা মারা হর নকরি বিলম্ব উপর্যুপরি হর নিক্ষেপরে কামাতুর করা দিগম্বরক
1: নন্দী ভেঙ্গি কোন কোনে পাপিষ্ট পাবর করিলেহি যুগত ব্যাঘাত কার এনে প্রচন্ড দুর্মতি খেলা করে শিবর লগত ইকি ইকি নন্দী ভেঙ্গি মোর এই তপস্যার কালে কোনো যাতে নোয়ারে পহিব এই স্থানে তার ভাবে আসিল দিদি কেন হলে কোনে আহি করিলে প্রবেশ মনে মনে কোনে আহে করিছে আমনি নন্দী ভেঙ্গি বুঝিছু বুঝিছু বয় ষড়যন্ত্র করে দেবতায় মদনে মারিছে হর লুকায় লুকায় মই কি বুঝি পোৱা নাই কামদেব কামদেব তই তেনে রুদ্র রুদ্র রূপ দেখা নাই কেতিয়াও দেখা নাই ফুল পানি এই মহেশ্বর সময়ত হব পারে কেনে ভয়ঙ্কর ইকি ইকি পুনর মারিছে হর কামনার উৎপাদনা দে মোর কপে থর থর কামদেব কামদেব তপস্যা ঘটালি বিঘিনি কাললৈ খ্যাতি রাখিলি ক্ষমা দয়া করি পরিহার রুদ্রয় করিব সংহার হস্মীভূত ক্রোধার আমলে তোপ করিব বিখ্যাত
2: মরিল মরিল মই তীব্রই যে খবর আমাল
3: স্বামী মোর স্বামী
2: জ্বলিছে সমস্ত দেহ নোৱাৰো সহিব প্ৰিয়া প্ৰিয়া মোৰ
1: দেখা নাই কোপানল মদমত্ত মদন কুমার চাইল শিবরুদ্র শিব অগ্নি শিব এক মূর্তিমান মহাপ্রল
3: স্বামী স্বামী কোথা যে দেবতা সকল বিপদ কালত করিলে তোমাক চলনা ভয়ঙ্কর বিশ্বাসঘাত হে নীলকণ্ঠ হে জটাধরী মহেশ্বর হে ফুলপানি রুদ্র দিগম্বর নির্দোষ স্বামী মোৰ এনে শাস্তি দিলা কিয় নকৰিবি ছাৰ দিছে না দেশ মহেন্দ্ৰ কাম হৰে জগাবলৈ চেতনা তোমাৰ ৰাখিবলৈ দেৱকুল মহাদত্ত তাৰকাসুৰৰ আক্ৰোশ পৰা নিজ মনে অহা নাই তেওঁ কৰা নাই শৰ নিক্ষেপত ভাঙিবলৈ তপস্যা তোমাৰ দেৱতাৰ স্বাৰ্থকে ধ্যায় কৰিলে কৰ্তব্য মাথোন জীৱনক কৰিলে বিপন্ন কোৱা কোৱা ফুলপানী কি দুখ করিল বারো মই কি পাপে দণ্ড দিলা মোক প্রতিহীনা করে ছিঙিলা মঙ্গল সূত্র মুছি দিলা হিন্দুর শির জগতের ত্রাণ কর্তার এই কি বিচার কুয়া কুয়া মহেশ্বর কুয়া কি পাপে মুক দিলা এই বৈধব্য জীবন
4: ভগ্নি
3: কোন কোন তুমি মাতা ভগ্নি বুলি
4: গিরিকন্যা পার্বতী ময় কর পূজা দেব ফুলপানির
3: তোমার উপাস্যদীপ স্বানিরুত্তর দিছে মাথুন অভিশাপ মুখ বৈধব্যর স্বামীয়ে করিছে মাথুন রাজ আজ্ঞা শশীপতি রজা মহেন্দ্র তেনেহলে তেনেহলে মোক কত হল অপরাধ নিব কিয় জীবন লগরি
4: আহা করু প্রার্থনা জটাধারী মহেশ্বরের পদে হে পরমেশ্বর আপুনি নহঠা হৈ জগতক তুমি দিয়া বর হে পিনাক পানী শুনা স্বামী হওয়া রমণীর করুণ ক্রন্দন করা অনুভব নিষ্পাপ ফুল যেন এই সুরসীর বুকু ভকা করুণ বিলাপ হে নীলকণ্ঠ হে মহেশ্বর জগতেশ্বর ফুল কুমলিয়া এই নিষ্পাপ প্রিয়ার শুনা তুমি কাঠর মিনতি
1: কোন তুমি যেন যুগ যুগান্তরের অতিকে চিনাকি
4: পিতৃমূর হিমালয় মাতৃমূর

0: সুন্দরী মেনকা, নাম মোর গিরিজা পার্বতী।
1: কুয়া মহেশ্বর কি আশা হয় নিরুত্তর?
0: ভগ্নী, তোমার সময় কৃপাত আরাধ্য দেবতা মোর পিনাক পানিয়ে মেলিলে নয়ন। হে মোর আরাধ্য দেবতা, হে মহেশ্বর জগতেশ্বর, করজুরে করিছো প্রার্থনা, লোয়া প্রাণ মোর বিনিময়ে দিয়া দান সৌ মদনর, দিয়া দান এই ভগিনীর হেরুয়া পতি।
1: দয়া মই নিবিচারো, নিবিচারো অনুকম্পা অথবা প্রাণের বাবে প্রাণ। হে ফুলপানি, মই মাথো বিচার সমিধান, কি কারণে ললা তুমি মদনর প্রাণ? কুয়া বারে বারে শুধিছো তোমাক, কি কারণে ললা তেওঁ প্রাণ? স্বামীয়ে মাথন মোর বিচারিছিল বাদ করিবলে দুষ্ট দমন বধ করি তার কাপুর, এই তেনে পাপ হল, হল অপরাধ। কুয়া কুয়া হেরা ত্রিজগত পতি, নির্বিচারে শাস্তি কিয় হল? অকালতে কিয় মোহারিলা ফুলর দরে এটি জীবন? শুনা হে মহেশ্বর, বিচার করিম মই তোমার বিচার। হে ফুলপানি, নাভাবিবা হারি যাবা ক্ষমতার করি অপব্যবহার, তোমার সৃষ্টি এইদিন করিব বিচার। নামাগো পতির প্রাণ ভিক্ষা পাত্র লয় নিবিচার ক্ষমা ভিক্ষা অনুগতা হয়, স্বামীক বিচার মই যুক্তিযুক্ত ভাবে তোমার নির্বুধিত প্রতিষ্ঠার বাবে। হে স্বামী প্রাণর দেবতা মোর, শিবর কুপানলে বিধ্বংস করিল, এই ভস্মই হব মোর হীরর সেন্দুর।

লক্ষী মুখাওকি এই অবলা নারীর যুক্তিযুক্ত অকাত্মবসনে মুগ্ধ করেছি। দিলুবর ভস্মীভূত কাম দেবে পাব এবে পুনর্জীবন। বৌ বৌ।

সুনাহেরা মদন প্রিয়া, ধর্মারণ্য নামে আছে এক প্রবাহিনী নদী রাজ্য, বিচ্ছিন্ন সতীর জুনি হয়েছিল পতীত নীলাচল শিখরত, এই স্থান পুণ্য স্থান অভিহিত কামাখ্যা নামেরে, যোয়া সেই ঠায় করা গৈ প্রসার মহিমা সতীর, তাতেই মদনে পাব দেহর বরণ, পাব রূপ অতীতর, পাব তাতে জ্যোতিষ্মান জ্যোতি রূপা তেজদীপ্ত সমুজ্জ্বল দেহ, আর সেই স্থান, সেই স্থান খ্যাত হব কামরূপ নামে, কামরূপ পুণ্যপীঠ কামাখ্যার ধাম।

লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বীরটা আর্জি থাকে থানা বাংলি বন্তি তিমংপি ডেট পি লাপেন আংটান আডেট মালম দাপিনি ইংডেং গৃহিণী ইন্টারন্যাশনাল যোগ দিবস চালনার জোপনল প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী পিনি আদা ওয়েস্ট বেঙ্গল কলকাতা রেড রোড আলং ইংডেং গৃহিণী ইন্টারন্যাশনাল যোগ দিবস কাতালন পনাসাই আলং চেতং দুন লাসপথাক আলংলি মোদী কানিং জে যোগা গেক্লেম পনাফান নিংকান এসেক পেন আর্নি কেডিংনাই মাতে ও সিক নিফাই কয়রাই সি কে থেন কাতালন আর্নি আসন চেমান দাংল যোগা কে এবং কাচিফির আসাই চৎকালি বন্তা মুনিত আজাকং তা পাংতাং পনল পুনিং জে নিংকান প্লিকেপ আর্টা আহুত নিংকান ইংকয় আসন কাংডুক লাপেন নিংকান ফককেপ আর্টা আহুত নিংকান থং ফককেপ আর্টা হুদ নিংকান থংকেপ আর্টা আন্তা সুসি এ অকেডমি আফানসি ইলিটো মাকেমাং দোনাং জিপুটা আলাংলি মোদী নিংজেলু যোগা কেক্লেম বেয়ার পেন এ অক এফ্রান লাপেন কায় কাবচি আলংটা কেরাব কেথে দুং দুপুটা আলাংলি নিংজে আসাম আলংটা যোগ দিবস পেন পাংডেন দুনসি কাপ্রেক কাপ্রেক আসাই ডেং পনলু গুয়াহাটি ব্রহ্মপুত্র আলং রয় থেংনো আবিরি আলং পিনি আদাব স্টেট গভর্নমেন্ট আহিন পেন কাপি দোপনাসাই আলং চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রাণময় আহিন আরপুকেডো মিনিষ্টার অশোক সিংহল লাপেন কিজুই গেলাং আহিন আনান আরপুকেডো মিনিষ্টার অজন্তা নিয়োগতা চেতং দন্দ কাচেতং আলং ইউনিয়ন ফিনান্স মিনিষ্টার নির্মলা সীতারামন সি আলহি সার্ফি আমান পেন চেতং দন্দ লাসোয়াসাই পেন পাচেতন দুন সি স্টেট কাপ্রে কাপ্রে ফাই সুরি কয়রা কেথম সুসে আরং আলং ফাই সুরি থংকেব্রা ট্রক সিরা ফারুক কেথম রা নেরকেপ কেবরা কেথম আদিম আলং যোগা কেক্লেম আসাই পেডুপনল জাকং পি পে কামাখ্যা দেবালায়া আলং পেনা পেন অম্বুবাসী আলান পেডুপনপো দেবালায়া কাচারি পেন কাপাচিনি পন আটিং পেনা আজু পরফাই সির কেপরা মিনিট নের কেবরা সেকেন্ড প্লি কেবরা হিনি আলং সি অম্বুবাসী পাংচেংজি কাপাংচেং আফিজং পে কামাখ্যা মন্দির আংহাব কি কারডম কার্ডি আতো আফান ইংকির পঞ্চেকপু ওসিক নিফা ইংকয়রা কেথম ইংকয়রা প্লি লাপেন ইংকয়রা ফ আন মন্দির রাজার কান ইংকির চেকপু মন্দির রাজার কান কে পেয় কামাখ্যা আফান পাংথির পন্ডেট আফিসি ওসিক নিফা ইংকয়রা ট্রক আর নিকারডম কার্ডি আতুম আফারমান ইংপু পনপু আনিংকানবাং আসন ন নাদিহু অম্বুবাসী আলান্তা ইংসামজিন লাপেন রেংডক রেংনি পেন কাপিচুন ফোন আফান রংসুপি কাচারি আহিন পেন কেতন কেলাং আসাই পাংতাং পনলু এমবিবিএস কাচারলিয়া প্রাংসি আংডেং আলং আমেন কাচেথাব দুঞ্জি আফান কেটক আসাদলাং নিট ইংকয়রা ট্রক পিনি পুথত পেডুপন্থুলো ডেট পেন লং ফারুক ফরা ফকেব্রাই সিলাপেন আংটান আলং ক্রিপলি রং সুপি আলং কাপিডুপন বাং সোয়া সাতলাং আলং বাংলাক ইংকয়রা হিনি রা সুরি ট্রক্সি কেবরা সির কেব আতুম সাতলাং টক দুঞ্জি আলাম সাতলাং আপ্রাং ন্যাশনেল টেস্টিং এজেন্সি আতুম জেমার সিসিটিভি লাপেন বায়োমেট্রিক আসাই কে ক্লেম কেদাম কেলাং হুমরি আফান পাতুমি ডেট আদাং পি মকড্রিল আসাই পেডুপনলো ইউনিয়ন সরকার পেন লামঠিকেলং আটিং কার্জু পঞ্জি আলু মাতে কোয়েশন পেপার লাপেন কেথাক আলু মাতে আনসার স্ক্রিপ্ট কেরাই কম্পন আসাই আলং প্যারামিলিটারি আতুম ফানসি আরপু পেক পনলো লাপেন আপারা সোশ্যাল মিডিয়া আফান কেলাং চারি পঞ্জি আফারমান ইসি আকাং তুই আংডেং আকমিটি তাসেংলো আসাম আলং তা নিট আসাদলাং ইংসামজিন পেন কাপিচুন পঞ্জি আফান হামফাং মিনিষ্টার অশোক সিংহাল পাতুমি সি আসাই হামফাং কেলাং চারি আংডেং আলং হামফাং আসাই খি লাপেন রাইকম হামফাং আতুম পেন ইসি আরডি কিদুয়ামে ইংনি পনলো আসাম স্টেট স্কুল এডুকেশন কাউন্সিল পেন পেনাপ ডিক আদাব মাতে ও সিক নিফাইং করা কেথম আর্নি পরফাই ক্রে সিয়াহুদ এইচ এস এল সি কম্পার্টমেন্টেল আসাদলাং আংঠেক সুরিহিনী রেঙ্গয়রা ট্রক পাচা থাং পনপো এডুকেশন আহিন আরপু কেডো মিনিষ্টার ডক্টর রনুজ পেগু পাতুমি সোশিয়াল মিডিয়া আজক পেন লাসলামঠে পাচা থাক পনসি কেডো আনটক বাংফুয়াতুম ফান নিং কাংসাম আহির জুমি পি পনলো কাউন্সিল পেন কাপাচিনি পন আটেং বাংফুয়াতুম আসাম স্টেট স্কুল এডুকেশন কাউন্সিল আ ওয়েবসাইট পেন কম্পার্টমেন্টাল আসাদলাং আংঠেক লংপু স্টেট কিজুই কেলাং আংডেং আফান কেমেসেন আবিরতা ওয়ানসি ইউরোপিয়ান হামফাং পেন আসাম কিজুই কেলাং কেখাং আহিন চি উতাং লোপুসি বিরতা লং পন চিফ মিনিষ্টার ডক্টর শর্মা সি পাতুমি সোশ্যাল মিডিয়া জপেন বাংসালাম তে পাচাতাক পনলো লাপেন কানাডা টরন্টো আলং কাপে দুপন ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল কাপাথু কাচিপাতি আলং ইসি কাপাথু আলং জার্মানি আতুম আইভরি কোচ আফান হিনি ইসিয়া গোল পেন পেরেম সি নক আউট আংডেং আলং আমেন পাতিনি দুনলো বিরতা পানসি কাংটনিক লো

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু কার্বিং ডেং আলং নেলি বন্তি তিমুং পি কাদু কাবিয়া ফান্তা কার্ডং পাজার সি কার্বিং ডেং ফটো ডাং বন্ধুল পেনিকে মুসিক নি ফাইং কয় রাইসি মহমগুরু আর্নি কার্বিং ডেং কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি সিরা টাবরা ফ কিলো হার্স পেন ফারু টক সিরাইং করা সির কেপলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা টবরা ট্রক হ্যান্ডলো আদুন্দু আং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলাম থে আর জেক সেনাং পিনিয়া সারলাম থে কাং লিট আহুত আচিন চিংকয় লুটি আচিন পেন ক্রেপরুই চিকি পাম্বি মেটে সুংরা পেট পফানসি কে পুদাম লামথে কেমান কাং লিট কাংথে আহুত কেদাম কে চিন দোসি কেমে বন্তা আচিন অত হেড্রা চেপাচিন পাম্বি মেটে আচিন পেন পেন ক্রেপরুই তাহাই কিসুং কে বয় আহুত মানি আফান কে চিকি সেতা চিকি পাম্বি নংজি কালিতে সুংরা পেট তাহাই পফানসি কে পুদাম লামথে পিনিয়া সারলাম থে লাপান হ্যান্ডল লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে ভমকুরুয়ানি আপৎসি লুনাং ডেং আলং পেন আং ডেং চারিবাং নিং গেহাং আলুঞ্জির আং ডেং আলং পেন আসনসন আলুঞ্জির আরজি লংপ পিনি আং ডেং চারিবাং নিং গেহাং আলুঞ্জির আং ডেং আলং পেন আপ্রাংসি আলুঞ্জির আরজি সানাং মঙ্গল রং পি লাপেন মিনা তে রং পি কেলুন আলুন জেঠা আলুন আলাম থে পি পট লুনে

0: সমশ্রোতালৈ প্রীতি আর সম্ভাষণ জানাই আজির অনুষ্ঠান মুকলি করেছো। শ্রোতাসকল, আজি আন্তর্জাতিক যোগ দিবস। যোগ হৈছে শরীর মন সমন্বয় স্থাপন করা এক প্রাচীন পদ্ধতি। নিয়মিত যোগ অভ্যাসে শারীরিক স্বাস্থ্য উন্নত করার লগতে মানসিক শান্তি আর একাগ্রতা বৃদ্ধি করে। আজি আন্তর্জাতিক যোগ দিবসের লগত সঙ্গতি রাখি শ্রোতাসকল আজির অনুষ্ঠানত আপনালোকলৈ আগবঢ়াইছো সুস্থ পার্থক্যর বাবে যোগ। এই সম্পর্কে যোগ প্রশিক্ষক রমেন কুর্মীর সৈতে হওয়া এটি সাক্ষাৎকার। সাক্ষাৎ গ্রহণ করেছে নিপা গোয়ালাই।
1: নমস্কার প্রিয় শ্রোতা, আজি আন্তর্জাতিক যোগ দিবসত আমার মাজত আছে যোগ প্রশিক্ষক রমেন কুর্মী ডাঙরিয়া। কুর্মী ডাঙরিয়া, আপনাকে আমার চাহ কচার মাজে মাজে অনুষ্ঠানলৈ স্বাগতম জানাইছো।
2: ধন্যবাদ।
1: আজি আন্তর্জাতিক যোগ দিবস, গতিকে এই দিবসের লগত সঙ্গতি রাখি এই বছরের মূল মন্ত্রই হৈছে সুস্থ বার্ধক্যর বাবে যোগ। গতিকে এই বিষয়টি যাওয়ার আগে আপনি পোন প্রথমে আমার শ্রোতা সকলক যোগের বিষয়ে বা যোগাভ্যাসের বিষয়ে কি কব বিচার?
2: প্রথম মানে সমূহ শ্রোতালয় মানে আন্তরাষ্ট্রীয় যা আমার যোগ দিবস, এই যোগ দিবস মানে সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো। সকলকে মানে সুস্বাস্থ্য কামনা করছো। আমার যেহেতু যোগের বিষয়ে আমি কবলে গেলে প্রথম কথা হয়ে গেল আমি যোগের প্রয়োজনীয়তায় আহি পড়া, যে যোগ হচ্ছে আমার শরীর আর মনের মানে আত্মার লগত সম্বন্ধ থাকা একটা সাধনা। যেটু সাধনা হয়তো আগর ঋষিমণি সকলের দিনের পর মহর্ষি পতঞ্জলিয়ে যেহেতু যোগ দর্শন তখেতে রচনা করেছিল, তেতিয়ার বর্তমান লৈকে কিন্তু আমি যদি চাও তেতিয়াহলে মহর্ষি পতঞ্জলিয়ে প্রস্তুত করে থ যা পৌরাণিক সেই যোগ দর্শনের লিখনিখিনিকে আমি আহ্বান করি আমি বর্তমান সময়ত একোই করব নয়। তার যেখিনি উল্লেখ করে থ গেছে মানে ভাবো আমার মানব জীবনের কারণে অত্যন্ত প্রয়োজনীয় আর আবশ্যকীয় যিখিনি আমার দৈনন্দিন জীবনত আমার লাগতিয়াল আমার দিনচর্যা যেটু বলে কোয়া হয় তার কিন্তু পুয়ারপর আমার গধূলিলৈকে গোটেই সিস্টেম খিনি ধুনিয়াকে দিয়া আছে। আর এইখানে যদি আমি পর্যায়ক্রমে যদি আমি অনুকরণ করে যাও তেনেহলে মানে ভাবো নিশ্চয় আমার প্রত্যেকজন ব্যক্তিয়ে প্রতিজন ছাত্র ছাত্রীয়ে শারীরিকভাবে সুস্থ থাকিব, মানসিকভাবে সুস্থ থাকিব। আর সেই শারীরিক মানসিকভাবে সুস্থ থাকিলেহে এখন সুন্দর সমাজ গড়ি আগবাড়ি যাব পারিব।
1: হয়, আপনি যোগ সাধনার প্রয়োজনীয়তার সম্পর্কে বড় সুন্দরভাবে কলে। আর আজি আমার বিষয়টি হয়েছে বিশেষক সুস্থ বার্ধক্যর বাবে যোগ। গতিকে আমি শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে থাকিবর কারণে কেনে ধরনের যোগাভ্যাসের প্রয়োজন? আর আমার বয়সস্থ কালচোয়া পাইছো বলে তো নহয়, তার আগেপরাই আমি যোগ সাধনার প্রতি আগ্রহী হব লাগবে, তেতিয়া আমি বয়সস্থ কালটি সুস্থ সবলভাবে। এই ক্ষেত্রে বিশেষভাবে প্রাপ্তবয়স্ক কালচোয়াত আমার বিভিন্ন বেমার আজারে আগুড়ি ধরে নহয় জানো, এই সময়ত আমি নিজকে সুস্থ সবল নিরোগী হিসাবে রাখবলে হলে বা রক্ষাত আমার যোগাভ্যাসে বা যোগ সাধনায় কিদরে সহায় করে এই বিষয়ে আপনি আমার শ্রোতা সকল কিছু কথা কোকসন।
2: বয়সস্থ বা আমি যদি প্রাপ্তবয়স্ক বলে কোম, প্রথম কথা হয়ে গেল কি আমি জানি যে আমি যোগ কোন সময়ের বা কেনকা একটা সময়ের আমি যোগের আমি জড়িত হম। আজি কিছুমান এনেকা একটা সময় আহি পড়েছে যেটু সময়ত হয়তো আমি কি কম বয়সের হয়তো মাঝমজিয়াতে হোক বা কিছুমান হয়তো ষাঠির ঊর্ধ্বর ব্যক্তিও বর্তমান কি হয় ডক্টরে আজিকালি মানে এডভাইস দিয়ে যে আপনি এইটু মানে যোগাভ্যাস করব বা আপনি এইটু প্রাণায়াম করব, ঠিক তেনেকাবিল কথা মানে কয়। কিন্তু আমি একটা কথা জানাতো প্রয়োজন আছে যে আমি শারীরিকভাবে সুস্থ থাকবলে হলে আমি

0: ঠিকভাবে সুস্থ থকাই যি মূল মন্ত্র, সেই মূল মন্ত্রকো আমি মানি চলিব লাগিব। অকল যে যোগাভ্যাস করিলেহে আমি সুস্থ থাকিম বা মানে সুস্থ সবল হব সেয়া নহয়। আমি সুস্থ সবল হবলৈ হলে প্রথম আমি কিছুমান নিয়মিত ভাবে আমি যোগাভ্যাস আমাৰ শরীরের যেটি নমনীয়তা বা শক্তিশালী এইখিনি করে তুলিবর কারণে আমি তার একটা সময় আছে, সেই সময় মতে আমি যোগাভ্যাসটা আমি প্রতিদিনে করে যাব লাগিব।
1: হয়,
0: আর তার উত্তম সময় হয়ে গেল রাতেপুৱা আর আবেলি। দ্বিতীয়তে আমি সুস্থ সবল হয়ে থাকিবলৈ হলে আমার যে রক্ত সঞ্চালন ক্রিয়া, এই রক্ত সঞ্চালন ক্রিয়া আমার উন্নত করে রাখিবর কারণে আমার হৃদযন্ত্র আমি সুস্থ করে রাখব লাগিব। আমার হৃদযন্ত্রক যদি আমি সুস্থ করে রাখো তেনেহলে আমার সেই হৃদযন্ত্রক আমি সুস্থ করবলৈ হলে তো আমি আমার যিখিনি প্রয়োজনীয় আমি আহার আমি সেইখিনি গ্রহণ করিব লাগিব। যিখিনি আহারে আমার শরীরের কারণে ক্ষতিকারক হানিকারক আমার মানে হৃদযন্ত্রক কষ্ট দিব, আমার শ্বাস প্রশ্বাসের কারণে অসুবিধা হব, ঠিক তেনেকুৱা বস্তুর পৰা আমি বর্জন বা আঁতৰি থাকিব লাগিব।
1: হয়, এই ক্ষেত্রত আপনি সুস্থভাবে থাকিবলৈ হলে আমি ধৰি লওক খাদ্যাভ্যাসৰ ওপৰতো গুরুত্ব দিব লাগিব, নহয় জানো?
0: গুরুত্ব দিব লাগিব, হয় হয় হয়। আৰু আছে আমার নিদ্রার যিটো মানে গুণগত, অর্থাৎ আমি শুৱাৰ যিটো অভ্যাস, আমি কমেও 6-8 ঘণ্টা আমি শুব লাগিব। যদিহে আমার রাতির টোপনিটো যদি কম হয়, রাতে যদি কিছুমান আছে রাতে টোপনি নধরে 2-3 ঘণ্টা শুব বা বহু রাতিলৈকে উজাগরে থাকা, ঠিক তেনেকুৱাবিলাক যি অভ্যাস আছে সেই অভ্যাসৰ পৰা আমি হাত সাৰি থাকিব লাগিব।
1: হয় হয়।
0: মানসিক যিখিনি চাপ, হতাশ, যিখিনি মানসিক চাপ কিছুমান আমি কি আছে আমি মানে অকলশরিয়া অনুভব করো, সেই সময়ত নানা রকমের চিন্তাধারা বিলাক আহে, অকলশরিয়াটো আমি বর্জন করব লাগে। পরাপক্ষে আমি মানুষের লগত সমাগম থাকিব লাগে, আমি কথা বতরা পাতিব লাগে, ঠিক তেনেকুৱা ক্ষেত্রতো আমার মন আমার স্মৃতি শক্তি বহুত ডেভেলপ হয়। আমার মনের যে উৎসাহ, মনের যে আনন্দ, এই আনন্দ ফুর্তিখিনি কারোবার লগত বার্তালাপ করলে আমার মনের যে মানসিক চাপ আছে মানসিক চাপখিনি কিন্তু আঁতৰি যায়। আৰু এইখিনি যদি অবলম্বন করো বা এইখিনি সৰু সৰু কথাবিলাকো যদি আমি অলপ অলপ অনুকরণ করো, মই ভাবো আমার স্বাস্থ্যের কারণে বা আমার শরীরের কারণে বহুতখিনি লাভালাভ হব।
1: হয়, এতিয়া মানসিক রোগের কথাও কলে, আপনি মানসিকভাবে আমি কিদরে মানসিক অবসাদ ক্লান্তি নিরাময় করব পাৰো, তার উপরি এতিয়া যোগাভ্যাসের বিভিন্ন প্রণালী সমূহ আছে, নহয় জানো? ইয়ার বিষয়ে কিছু কথা কোকসন, বয়স্ক বা বৃদ্ধ কালচোয়াত কেনে ধরনের সহায় করিব পারে?
0: প্রথম কথা হয়ে গেল, আমি যদি যোগাভ্যাসের বিষয়ে যদি আমি প্রাপ্তবয়স্ক সকলের উপযোগীর কথা যদি কোঁ, তাহলে আমি যোগ প্রণালী সমূহের বিষয়ে জানিবলৈ হলে আমি প্রথম জানিব লাগিব আসন আর প্রাণায়াম। আর আসনে শরীরক সুস্থ আর শক্তিশালী করে রাখে, আর সেই আসন আমার বিশেষ যদি প্রাপ্তবয়স্ক সকলের যদি উপযোগী বলে ভাবো, তাহলে মানে ভাবো কিছু আসন আছে, যে তারাসন হোক, বৃক্ষাসন হোক বা ভুজঙ্গাসন, পবন মুক্তাসন, ত্রিকোণাসন, বজ্রাসন, হবাসন বা প্রাণায়াম আছে আমার অনুলোম বিলোম, ভ্রামরী প্রাণায়াম, ঠিক ভস্তিকা প্রাণায়াম, এই প্রাণায়াম বিলাক আমি তেতিয়া করিব লাগিব।
1: আর
0: যোগের প্রণালী সমূহের বিষয়ে যদি আমি চাও, তাহলে আমার আসন আর প্রাণায়াম কিন্তু দুইটা ভাগ ভাগ, দুইটা বেলেগ বেলেগ বস্তু। আমি আসন করবলে হলে আসন এনেকুৱা এটা সময়ত বা এনেকুৱা ধরনের করব লাগবে, যদিও তাত এটা আমার সংস্কৃত কথা আছে, স্থির সুখমাসনম, স্থির সুখপূর্বক ভাবে বিনা কম্পনেরে কোনো কষ্ট পীড়া অনুভব নকরাক শরীর যি স্বাস্থ্যসন্মত ভঙ্গিমা সেয়াই হল আসন। আর সেই আসন করতে আমি কোনো প্রেসারাইজ করি বা আমি বল প্রয়োগ করে করব নালাগে। আর আসন করতে আমি কিছু কথা মনত রখা উচিত বা আমি জানিব লাগিব যে আমি সন্মুখের ফালে হাউলি করে আসন করেছো নে আমি কাঠের ফালে হাউলি করে আসন করেছো, নে আমি তলমূর করে করে আসন করেছো, নে আমি পিছলৈ হাউলি করে আসন করেছো, নে আমি উপাঙ্গ সঞ্চালন করে করে আসন করেছো। আর সেই আসনের ভাগ বিলাক বা করার পদ্ধতিখিনি আমি জানি বুঝি যদি আমি আসন সমূহ করি, তেতিয়া মই ভাবো আমি খুব সোনকালে তার মানে ফল পাম, লাভদায়ক হম। আর তার কারণে আমি এজন অভিজ্ঞ যোগ প্রশিক্ষকের পৰা আমি পরামর্শ লৈ করলে হয়তো মই ভাবো আমার বেশি লাভালাভ হব। প্রাণায়ামটো হয়ে গেল আমার শ্বাস প্রশ্বাসের জড়িয়ে আমার মানে মনক শান্ত করে রখা, আর প্রাণায়াম হল আমার শরীর আর মনক এক করে রখা, শরীর আর মনের আমার মগজুর এডাল হাকু প্রস্তুত করা। আর প্রাণায়াম করতে আমি কিছু কথা চিন্তা করব, প্রাণায়ামত

0: প্রয়োজনীয় হয়, বহুত লাভকারী হয় ভস্ত্রিকা প্রাণায়াম। তারপর আপনি প্রাণায়ামের বিষয়ে মানে কেছো কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম এনেকা একটা প্রাণায়াম বা এনেকা একটা রামবান প্রাণায়াম যি কপালভাতি প্রাণায়ামে গোটে জীবনটির কারণে এজন ব্যক্তিক গোটে জীবনটা সুন্দরক আগবাড়ি লিয়ে যাবর কারণে সুরক্ষা প্রদান করে। কপালভাতি প্রাণায়ামটি আমার পেটর ভিতর যিখিনি আমার তন্ত্র আছে সেইখিন একদম সব ফলের পর একটিভ করে রাখে। কপালভাতি প্রাণায়াম, কিন্তু কপালভাতি প্রাণায়াম করতে আমার সাবধানতাও আছে। কপালভাতি প্রাণায়াম আমি করতে আমি এক সেকেন্ডত এবার আমি উশাহ বাহিরে আমি এড়িব লাগে। কিন্তু কপালভাতি প্রাণায়াম করতে এটা কথা আমি মনত রখা উচিত যে যখন হাই প্রেসার থাকে তেখেতলোকে এক সেকেন্ডের মূরে মূরে এবার উশাহ এড়িব নালাগে। তেখেতলোকে দুই তিন সেকেন্ডের মূরে মূরে এবার করে উশাহ এড়িব লাগে, অর্থাৎ বাহিরে মানে শ্বাস এড়িব লাগে।
1: হয়, বহুত নিয়ম আছে,
0: নিয়ম আছে। আমার যখন পেটত এটা মানে অপারেশন বিলাক হোক, গোল ব্লাডারে হোক বা কিডনি স্টোনের হোক, অন্তত ছমাহ লৈকে তো এই প্রাণায়ামের পর সম্পূর্ণ বিরত থাকিব লাগে।
1: হয় হয়,
0: সম্পূর্ণ বিরত থাকিব লাগে।
1: হয় হয়, আপনি বড় গুরুত্বপূর্ণ কথা এটা কইছে।
0: আকো তৃতীয়তে যখন আমার বিশেষ করে মহিলার ক্ষেত্রে আমার বহুতখিনি কিছুমান রোগ থাকে বা কিছুমান সমস্যা থাকে, সমস্যা সময়ত কিন্তু পরাপক্ষে কপালভাতি প্রাণায়ামটি বর্জন করিব লাগে। কিছু সময় পিরিয়ডসর যে সময় সেই সময়ত কিন্তু পরাপক্ষে মানে বর্জন করিব লাগে। আর যদি অভ্যাস করে করে যদি অভ্যাস হয় আর মানে কি হল অভ্যাসত যদি পরিণত হয় কিন্তু তেনেকা সময়তো করে থাকিব পারিব। আর কপালভাতি প্রাণায়াম করিলে জীবনত কিডনি স্টোনে হোক বা গোল ব্লাডারে হোক বা মানে পেটর যিকোনো সমস্যা গ্যাস গ্যাস্ট্রিকর পর কোনোদিনাই সেবিলাক সমস্যা নাহিব। তার সুফল যেমন আছে কিন্তু তার সাবধানতা অবলম্বন করাটো আমার বহুতেই প্রয়োজনীয়। দুটা মই আসনের কথাও কই দিছো, আমি যেতিয়া নর্মেল সহজভাবে আমি সহজতে করিব পৰা আসন তারাসন। মই অলপ আগতে কিছুমান আসনের কথা কৈছিলো, আমি তারাসন যেতিয়া কৰো তারাসনটো আমি থিয় হৈ পিনে কৰা আসন হয়। এই আসনে কিন্তু আমার সরু সরু লড়ালীর ক্ষেত্রে কিন্তু উচ্চতা বৃদ্ধির কারণে বহুতখিনি লাভালব। কম কম ছাত্র ছাত্রী সকলের কারণে বহুত ধুনিয়াতেই এই আসনে উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে সহায় করে। লগতে স্পনাল অফিসর যখন অসুবিধা হয় কিছুমান কাম কাজ করে থাকা মানুষের বাউসি কান্ধর যে বিষ, তেখেতলোকে যদি তারাসনের পজিশন করে তেতিয়াহলে তেখেতলোকের কারণে বহুতখিনি লাভালাভ হব। এই প্রাণায়াম করতে আমি দুই বাহুর সমান্তরালকে আমি ভরি আমি রাখি থিয় হব লাগে। দুইখান হাত আমি দুই কাখর ফালে মেলি লাহে লাহে হাতের তলিয়া উপরে আনি আমি সম্পূর্ণ মূরের উপর নি নমস্কার মুদ্রাত আমি থাকিব লাগে। আকো আঙুলি বিলাক আমি ইংলট করে পেলে আমি সেই হাতের তলিয়া আমি মূরের উপর রাখি আকো উখা হলে আমি হাতের তলিয়া উপর মূরাতেই উপরলে দেখে আমি হাত দুখন উপরলে উঠাই দিয়ে যাব লাগে আর ভরি দুইটা আমার গুরুভা উঠাই দিব লাগে। ঠিক তেনেকে আমি কমেও 30 সেকেন্ড মান সময় রাখিব লাগে, তেতিয়াহে আমার শরীরে আমার লাভালাভখিনি আহিব। আকো লাহে লাহে আমি শ্বাস এরি লাহে লাহে আমি তললেই নামি আহিম। ঠিক তেনেকুৱা বিলাক মানে নিয়ম প্রণালী আছে আর সেই নিয়ম প্রণালী বিলাকের মাজেহে আমি আসনে হোক বা প্রাণায়ামে হোক কিন্তু আমি করিব লাগিব। নহলে ই করিব পারিলে সুফল আছে কিন্তু যদি সেই নিয়ম প্রণালীখিনি মানি পেলে করা নহয় তেতিয়া হয়তো সুফল বুলিহে মানে আর মুখ কোনে দিব।
1: আর এটা আপনি বড় সুন্দরকে গোটে কথাখিনি কলে। আর আমার এটা বাগিচা অঞ্চলের যিখিনি লাইনের লোক সকল আছে, বয়সস্থ লোকের হোক বা বহু লোকে ক্যান্সার কবলত পড়ে অকালতে বৃদ্ধ হয় বা মৃত্যু খাবতি লব লগা হয়, এই লোক সকলক এই বদ অভ্যাস ত্যাগ করা ধরক যোগ অভ্যাসে বা যোগ সাধনায় কিদরে সহায় করে বলে আপনি ভাবে?
0: এই সময়খিনিত আমি যদি চাও প্রথম কথা হয়ে গেল আমার সেই বাগিচা অঞ্চল বিলাকত কিন্তু সজাগতা সভা বিয়ার আটাইতকৈ প্রয়োজনীয়। আজি প্রত্যেকখন বাগিচাতে প্রত্যেকটো মানে বাগিচার মাঝে মাঝে আজিকালি মডেল স্কুল দেখিছো, কিন্তু সেই বিদ্যালয় সমূহ যেতিয়া মডেল এখন স্কুল প্রস্তুত করেছে স্কুল এখন তাত গড়ি উঠিলে তেতিয়াহলে তেনেকুৱা এখন ঠাইত কিন্তু মই ভাবো আমার যোগ আর স্বাস্থ্যের বিষয়ে সজাগতা সভা বিলাক দিয়া আর সেই বিদ্যালয় বিলাকত এজন এজন যোগ প্রশিক্ষক দিয়ার অত্যন্ত প্রয়োজনীয়। দ্বিতীয়তে আমার বাগিচা অঞ্চল বিলাকত স্বাস্থ্যের যদি জীবনশৈলীর যেখানি পরামর্শ সেই বাগিচা অঞ্চলের যখন আশাকর্মী হোক বা অঙ্গনবাড়ি।

করো না করো কাকো নিজ হাতে রান্ধো খাও কুকতে থাকো ভয় ভয় না করো না করো কাকো নিজ হাতে রান্ধো খাও কুকতে থাকো ভয় লাজ না করো না করো একো হাতি ঘোড়া সব খাও না খাও থাকো ভয় লাজ না করো না করো একো হাতি ঘোড়া সব খাও

0: লগতে উন্মোচন করা হব পূর্বে আকাশবাণীয়ে প্রকাশ করা আকাশী নামৰ আলোচনীৰ এমুঠি নির্বাচিত লেখাৰ সংকলন আকাশী
1: আর আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রে প্রকাশ করে উলিওয়া এখন ই ম্যাগাজিন।
0: উপজাতিনৰ সুবাস
2: 1 জুলাইৰ সন্ধিয়া 6:30 পৰা গুৱাহাটীৰ শ্রীমন্ত শঙ্করদেৱ কলাক্ষেত্রৰ শ্রীমন্ত শঙ্করদেৱ আন্তর্জাতিক প্রেক্ষাগৃহত
3: আপোনাসবক সাদৰ আমন্ত্ৰণ জনালোঁ।
4: চিত্রগীত অনুষ্ঠানৰ শেষত শুনাবলৈ লৈছো সোণৰ হৰিণ ছবিৰ এটি গীত, শিল্পী দীপেন বৰুৱা আৰু দেৱজানী বৰা।

0: মই কি করিম কক?
1: হয়, আপনি কি করিব?
0: হ্যাঁ, পুয়াই পুয়াই স্টেশনালে লই যাও, মনোহর দোকানের সামনত এই সকিয়াটা পারি বোয়াই রাখো, কোনোবা মানুষে চিনি পালে ভাব, পুলিশক খবর দিছিল নাই, দেখো একো নকরিলে
1: ইয়ালই কেনে কয়?
0: এই তাকে তাকে তো কেনে কয়, আউতে তো আউতে তো ভাল মুখ নন্দ নন্দ বলি মাতি কথা পাতি কথা পাতি রব রব রব
1: কি হল এনে কই উপায় আছে যে?
0: কলিজার বেমার, কলিজার বেমার থকা মানু বেশি কাম করব নোয়ারো, ফোপনি উঠি যায়, মরিব খুঁজেছিল, বাসি আস
1: হব হব জিরাই লকসন।
0: আধা বয়সত এটু কি লাগিলে,
1: বেমার হয় মানুহৰ।
0: এইকেইদিন একাতর লগত কামো বেশি হল, যেফালে মন যায় গুছি যায়, ইদিকি যায় ইদিকি যায়, ধরি আনিব লাগে, একবার দুবার দাউড়ি দাউড়ি দাউড়ি দাউড়ি যায় ধরি আনিছ, খুয়া বুয়া বহুত কাম বহুত কষ্ট।
1: কি খুয়াইছিল?
0: এই দোকানের ভাত দাইল পানি কুন্দুলি ভাজা
1: খাইছিল
0: অলপ।
1: ও গড,
0: ধর ধর ধর ধরগে মানুষজনী ধরগা, গুছি গুছি দেখা নাই
1: মা মা মা না যাবা কেনিও?
0: জিয়েক বুলি সচাই কৈছো তো, মা গো গেনে গো এর দিয়ে নি কি জিয়েকে?
1: মা, আনন্দের গাড়ি উসর লৈকে লৈ আনিব নহয়, রোবা কোন মা তার পাছত যাম।
0: বক বক বক বক
1: কেনে কো রাখিছিল আপুনি এই কেদি?
0: প্রথমে মোর লগত ভাল কই কথা বতরা পাটি আছিল নহয়, হঠাৎ ফিউ জুরি গুল, কোনো কোনো কাম নাই, হ্যাঁ মাত নাই বল নাই একো চিনি নাপায়, এজনী মানুহ খুয়া বুয়া বাইরলৈ নিয়া ধেমালি পাইছে আপুনি।
1: এনেকুৱা নাছিল নহয়, অলপ অলপ পাহৰে কথা, এনেকুৱা নহয় নহয়, ভাল আছিল,
0: ভালকৈ চাব লাগিছিলে। আচ্ছা আচ্ছা, এই দিনটো কাৰ লগত থাকে?
1: ৰিটায়াৰ কৰাৰ পাছত অকলে ঘৰত থাকে, মই চাকৰিলৈ যাওঁ, দেউতাও কামলৈ যায়, অকলেই থাকে, কাম কৰা মানুহ পুৱা আহে সন্ধ্যা আহে, দিনত প্ৰয়োজনেই নাই।
0: প্ৰয়োজনেই নাই সচাই, মাক হয়তো আপোনাৰ পাছত পুলিচে ঝামেলা নকৰে তো মোক?
1: কি কথা কৈছে, কিমান কষ্টত মই আহিছোঁ, দেউতা ক'ব নোৱাৰা হৈ আছে, আমাৰ অফিচৰ আনন্দ ৰেলত আহোঁতে দেখি মোক ক'লে গৈ বাবেহে মই আহিব পাৰিলোঁ। মা মা আঁতৰি দিয়া মা। নন্দ নন্দ কি হল নন্দ? মা তুমি এওঁক চিনি পোৱা? মা
2: অঁ, তই আকৌ কেতিয়া আহিলি? বোলা নন্দ, কথা পাতি শেষেই হোৱা নাই নহয় আমাৰ।
1: একো কথা নক'বা মা, বোলা
2: ৰবি।

0: রেখামণি, মোর সিস্টার ভনীজনীর নাম রেখামণি।
1: মানুঘর তুমি চিনি পাবানে?
0: না নাপাম, জেগাটু গুড়া দেখিছ, কিন্তু মোর কেবর ঘর লই যাব দরকার হওয়া নাই।
1: কিমান দরমহা দিছিল? মাহে মাহে কিমান পায়?
0: 2000 দুপুরিয়া ভাত খায়। তা
1: গাড়ি ভাড়া কেই টাকা যায় ইয়ারপরা?
0: 10 টাকা মান যায়।
1: তার মানে 600 টাকা এমাহত অহা যোৱাৰ খৰচ, মানে
0: হয় কি জানি।
1: মাহেকতে দরমহা থাকে গৈ 1400 টাকা, হয়নে নহয়?
0: জানো আপনি হিসাব করেছে, হয় কি জানি, মই নাই করা।
1: তাই বিয়া বাৰু কলৈ হৈছিল?
0: কিমান কম, কিমান কম, একেবারে কথা কে কিমান কম বাউরি থাকিব আপনি, মই কই থাকিম। এফালে মোর এফালে মোর অসুখ ফোপাই থাকিব লাগে। মোর বনি সিস্টার নাম রেখামণি, তের বিয়া হয়েছিল, মরিল মানু তো রেলে কাটিলে নিশা খাইছিল, বস তাই মোর ওসরত থাকে। তাই কাম করেছিল মানুষের ঘরত, টাউনত দিন তো কাম করে, 3 দিন তাই জেনারেটর থাকা রুম এটাত সোমায় আসিল, ধপ ধপ ধপ ধপ ধপ ধপ বাজি থাকে জেনারেটর, তার ওসরতে তাই ভয়ত ভয়ত কে জানে। তাই দরমহা বেশিকে বিচারছিল, দিনত খোয়া বস্তু বেশি রাঁধি রাতি তাই লই আইছিল, তাই চোর বুড়ি চিল্লাই দিছিল ঘর মালিকে, তাই দাউরু মারিছিল আর মানুষ খেদি আনতে একই কোমত জেনারেটর কথা তো সোমাই দিছিল। কোনোবা কোনোবা কোনোবা কুত্তার বাচ্চায় জেনারেটর কথার দরজা খুলতে তাই বিচারি উলিয়াই চুলিত ধরি মূরটু টাকলা হয়ে গেছিল, চুলি মাঝে মাঝে নাছিল আগরে পড়া, চুলির দড়ি টানি দিয়াত বহুত চুলে মানুষের হাত থাকি গেছিল, তাই ভয়ত দৌড়ি দৌড়ি ঘর লই আইছিল, ভয়তে কান্দি আছিল কান্দি আছিল। এইবোৰ কথা কিন্তু তাই পাহৰি যোৱা নাছিল, সকলো মনত আছিল তাইৰ। সেই কথাবিলাক এই কথাবিলাক মই কিমান কম কিমান কম কিমান ফেনা বাহির গেছে,
1: তোমাকো ডাক্তৰক দেখুৱাব লাগিব।
0: রে আপনি মোর পিছত কিয় লাগিছে ইমান?
1: তাকে তো, কি হয়েছে মা? ইমান কি হয়েছে?
0: মই কি করিল আপনার
1: মা? বলা যাও, জানো নিনা, আমার ঘরের কাছর রাস্তাটোর ফ্ল্যাটটো তাতে নহয় এর ভনীয়েক রেখামণিয়ে কাম করেছিল, দিনটো কাম করে, স্বামী স্ত্রী দুয়ো চাকরিলে যায়, লড়া স্কুললে যায়, তাই সকল সম্ভালে, পয়সা বেশিকৈ বিচরাত তাই উপর অবিচার আরম্ভ হল, বহুত অবিচার হল। তোমার কি হল? তোমার যে হওয়া নাই, তোমার যে হব লাগিছিল, মানে মর্যাদা, এওঁলোকৰ মর্যাদা নাই?
0: কি জিনিস কি জিনিসৰ কথা কলে?
1: এজন মানুহৰ নিজৰ মর্যাদা আছে, থাকে থাকিব লাগে।
0: জানো জানো ভাই।
2: বলা মা, তোমার গা ভাল নহয়?
1: হয় হয় মোৰ গা ভাল নহয়, কিন্তু তোৰটো ভাল। তই যদি ভাবিলি হেতেন তেন্তে মই গা বেয়া মানুহ এজনীয়ে এইবোৰ কথা ভাবিব নালাগিলহেতেন নহয়।
2: আনন্দই পলম কৰিছে দেখোন পাই, মই অকণমান গৈ চাই আহোচোন দেই, তুমি তুমি 1 মিনিট ৰ।
0: আহিব কিন্তু আহিব কিন্তু, এৰি গুচি নাযাব আকৌ,
2: মোৰ মা এজনী।
0: এই কাৰণে ভয় লাগে, বুঢ়া হৈছে যে।
2: মনে মনে থাকক মা, ৰবাচোন দেই।
0: আপোনাৰ আপোনাৰ নিজৰ ছোৱালী

0: দে রই না থাকে গুছি যায়
1: উলাই যাবলে হলে ইয়ার পৰা
0: অলপ টাইম রব লাগিব গুছি যাব পানি গুছি যাব আচ্ছা এই বিছনাখনত দুজনী উঠিলে ভাঙি যাব পারে এজনী উঠক নাহলে দুজনীকে পানি পাব লাহে লাহে পানি ভিতর সোমাইছে উঠক বিছনাত উঠক কোনজনে উঠে উঠক
1: মা তুমি কিখনত সোমালাহি অলপ আগতে উলাই যাব পৰা হলে
0: মই চা খোৱার কথা কৈছিল এতিয়া পানি বাড়ি আহিছে ভিতরখনলৈকে পানি
1: ভেকুলি কিয় উলাই নগলো
0: আমি আমি ভেকুলির লগতে থাকো একো নয় সাপে খেতি নাই যদি ভেকুলি একো নকৰে সাপ আহিলে বিছনাত জাপ দিব পাৰে
1: পানি বেছি হৈছে।

0: স্মৃতি অথবা মর্যাদা সপনজ্যোতি ঠাকুর রচিত নাটকখন শুনিলে। বিভিন্ন চরিত্রত আছিল অপর্ণা, শান্তনু বরদলৈ, আনন্দ, ঋতুপর্ণ দাস, নীনা, মেলোডি পাটগিরি আর নন্দর চরিত্রত তপন দাস। ভাস্কর জ্যোতি ডেকার সহযোগত নাটকখন প্রযোজনা করলে নয়ন প্রসাদে। এয়া আকাশবাণী গুৱাহাটী। আমার পাছৰ অনুষ্ঠানৰ ঘোষণা এতিয়াই শুনিবলৈ পাব।
1: এয়া আকাশবাণী গুৱাহাটী।
2: প্রিয় শ্রোতা, আরম্ভ কৰিছো ৰামধেনু।